0: পূর্ণতর শিক্ষাদর্শ পরবর্তী কালতেও ফলবতী হবলে নাপালে। কিন্তু রামমোহন রায়ের পৰা লাভ করা নতুন শিক্ষাদর্শর প্রেরণাই ধীরে ধীরে তরুণ সমাজর হৃদয় স্পর্শ করেছিল। রামমোহন রায়ে পাশ্চাত্য শিক্ষার পক্ষে ওকালতি করে 1824 চনত লর্ড আর্মহার্স্টলৈ পত্র লিখার 10 বছর পিছতে দেশের তরুণ মানসত এই অপূর্ব পরিবর্তনের বতাহ বলিছিল।
1: আজির মুকুটামালা রাজা রামমোহন রায়ের রচনার পৰা লওয়া হল। এয়া আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহু। এতিয়া শুনক বুলু মেধিৰ কণ্ঠৰ লোকগীত।

এয়ার মার্শাল তরুণ চৌধুরী, লেফটেন্যান্ট জেনারেল নীরজ পানসয়, লেফটেন্যান্ট জেনারেল বিকাশ রোহিল্লা, লেফটেন্যান্ট জেনারেল হরবিন্দর সিং ভাদ্রা আর লেফটেন্যান্ট জেনারেল মহিন্দর পাল সিংক অতি বিশিষ্ট সেবা পদকে সম্মানিত করা হয়। এই অনুষ্ঠানত উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংর কেন্দ্রীয় মন্ত্রী সকল আর সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ বিষয়া সকল উপস্থিত থাকে। প্রতিরক্ষা বাহিনী, কেন্দ্রীয় সশস্ত্র আরক্ষী বাহিনী আর অন্যান্য নিরাপত্তা সংস্থাসমূহ কর্মরত সাহসিকতার উৎকৃষ্ট নিদর্শন দাঙি ধরা লোক এই বঁটা প্রদান করা হয়। এই বঁটায় সন্ত্রাসবাদ, উগ্রবাদকে ধরে জম্মু কাশ্মীর, উত্তর পূর্বাঞ্চল আর দেশের সীমান্ত অঞ্চলের শত্রুর ভাবুকির বিরুদ্ধে ভারতের অবিরত যুঁজখনক প্রতিফলিত করে। তদুপরি বিমান পরিবহন, সামুদ্রিক অভিযান আর মানবীয় অভিযান সমূহ দেখুয়া অনবদ্য সাহসকু এই বঁটার জড়িয়ে স্বীকৃতি দিয়া হয়। ইয়ার আগে রাষ্ট্রপতিগিয়ে যা 8 জুনত রাষ্ট্রপতি ভবনত আয়োজিত অনুষ্ঠানত প্রথম পর্যায়ের সাহসিকতার বঁটাসমূহ প্রদান করছিল। সরকারে পেট্রোল আর ডিজেলর বিক্রির বিতরণের অস্থায়ী নিষেধাজ্ঞা প্রত্যাহার করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। পেট্রোলিয়াম আর প্রাকৃতিক গ্যাস মন্ত্রালয়ে কয় যে অহা 1 জুলাইপা কার্যকরী হওয়াক রাজহুয়া খণ্ডর তেল বিপণন কোম্পানী সমূহের খুচুরা বিপণী সমূহ এই অস্থায়ী নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হব। বিবৃতিটত কোয়া হয়েছে যে পশ্চিম এশিয়ার সংকটের সময় উদ্ভব হওয়া সমস্যা সমূহের যা 12 জুনের সরকারে অস্থায়ী নিষেধাজ্ঞা আরোপ করার সিদ্ধান্ত গ্রহণ করেছিল। বর্তমান দেশত পেট্রোল ডিজেলর যোগান স্বাভাবিক অবস্থালে ঘুরে আহিছে আর জনসাধারণের প্রয়োজনীয়তার প্রতি লক্ষ্য রাখি এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে বলে বিবৃতিটত উল্লেখ করা হয়েছে। উত্তর পূবর রাজ্যসমূহ ধারাষার বরষুণের ফলত উদ্ভব হওয়া বান পরিস্থিতি সন্দর্ভত কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহে অরুণাচল প্রদেশ আর মুখ্যমন্ত্রীর সঙ্গে কালি টেলিফোনযোগে বার্তালাপ করে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় গৃহমন্ত্রী শ্রী শাহক উদ্ধার আর সাহায্য অভিযানের বিষয়ে সবিশেষ অবগত করে। উল্লেখযোগ্য যে ধেমাজি জেলার 4টা রাজহ চক্রর 69খন গাঁওয়ার 16,000 অধিক লোক বানর ফলত ক্ষতিগ্রস্ত হয়েছে বলে রাজ্যিক দুর্যোগ ব্যবস্থা প্রাধিকরণে প্রকাশ করেছে। জোনাইর সিলে আর জোনাইনৈর বাঢ়নী পানীয় বাহির জোনাই, লোহিজান, লোহিতপুর দেউরি, বেড়া বেঙ্গুলী, অকলেন্দকে ধরে কমেও 20খন গাঁও জলমগ্ন করেছে। একদরে দিখারী নৈর বানে জোনাই অঞ্চলের 15খনেরও অধিক গাঁও বুড়াই পেলাইছে। জেলাখনত বর্তমানলৈকে বানত ক্ষতিগ্রস্ত প্রায় 12,000 লোকের 9টা আশ্রয় শিবির স্থাপন করা হয়েছে। ইপিনে সিমেন নৈর বাঢ়নী পানীয় নৈখনের উপর থাকা রেল দলংর একটা অংশ খহাই নিয়াত শিলাপথার আর মুরকং সেলেকর মাজত রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে। অরুণাচল প্রদেশের 12খন জেলাত বানর ফলত স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে। রাজ্যখনত ভূমিস্খলনের ফলত সিজি মাগি ব্লক পয়েন্টত সিজি নদীর সুত সম্পূর্ণরূপে বন্ধ হয়ে পড়াত নদীখনের স্বাভাবিক জলধারা বন্ধ হয়ে পড়ে। সমাগত 5 দিনত উত্তর পূর্বাঞ্চল, পশ্চিমবঙ্গের কোনো কোনো অঞ্চল আর সিকিমত ধারাষার বরষুণের সম্ভাবনা আছে ভারতীয় বতর বিজ্ঞানে এইবুলি প্রকাশ করেছে। কৃষি আর কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহানে দুদিনিয়া কার্যসূচীরে আজি উত্তর পূব ভ্রমণ করব। শ্রীচৌহানে গুৱাহাটীত এখন উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠকত অংশগ্রহণ করব। এই বৈঠকত বানে আর ইয়ার কাষরিয়া অঞ্চলের শস্য, গাঁও আর জটিল আন্তঃগাঁথনির উপর পেলা প্রভাবর পর্যালোচনা করে চলি থাকা সাহায্য অভিযানের অগ্রগতির মূল্যায়ন করব আর অধিক সহায় আর হস্তক্ষেপর প্রয়োজনীয়তার বিষয়ে আলোচনা করব। ইয়ার পাছত শ্রীচৌহানে অরুণাচল প্রদেশের বানাক্রান্ত অঞ্চল পরিদর্শন করে বানপীড়িত গাঁও, কৃষিপথার, সাহায্য শিবিরের অবস্থার বুঝ লব। এই ভ্রমণের সময় মন্ত্রীগুলো ক্ষতিগ্রস্ত কৃষক, স্থানীয় বাসিন্দা, মহিলা আর যুবক যুবতী সকলের সঙ্গে পুনপটিয়াক মত বিনিময় করে এতালেকে গ্রহণ করা সাহায্য ব্যবস্থার ফলপ্রসূতার বুঝ লব। কেন্দ্রীয় মন্ত্রীগুলো অরুণাচল প্রদেশ সরকারের মন্ত্রী, জ্যেষ্ঠ বিষয়া আর অন্যান্য জনপ্রতিনিধি সকলের সঙ্গে আলোচনাত মিলিত হওয়ার কথা। এই আলোচনাত ক্ষতিগ্রস্ত কৃষকর শস্যর ক্ষতির মূল্যায়ন, ক্ষতিপূরণ আর শস্য বীমার ধন, বানপানীর ফলত ক্ষতিগ্রস্ত পথ, দলং আর মথাউরি পুনরুদ্ধার গ্রাম্য আন্তঃগাঁথনি পুনর্নির্মাণের কৌশলের উপর গুরুত্ব আরোপ করা হব। শ্রোতাসকলে বাতৰি শুনিছে আকাশবাণীৰ পৰা। পশ্চিমবঙ্গ সরকারে রাজ্যখনত উমৈহতীয়া দেওয়ানী বিধি UCC কার্যকরী করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। রাজ্যখনৰ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধানসভাত ঘোষণা করা অনুসরি অহা 2 জুলাইত অনুষ্ঠিত হবলগীয়া রাজ্যিক কেবিনেট বৈঠকত বিধেয়কখনৰ খসড়া প্রস্তাব দাখিল করা হব। গুজরাট, উত্তরাখণ্ড আর আর্হি অনুসরণ করে উচ্চতম ন্যায়ালয়ের অবসরপ্রাপ্ত ন্যায়াধীশ রঞ্জনা দেশাইর নেতৃত্বত এখন সমিতি গঠন করে দিয়া হয়েছে। মুখ্যমন্ত্রীগুলো কয় যে এই সমিতিখনে বিবাহ, বিবাহ বিচ্ছেদকে ধরে মুঠ 9টা বিষয়ের উপর অধ্যয়ন করব আর 4 সপ্তাহের ভিতর প্রতিবেদন দাখিল করব। অবশ্যই স্পষ্ট করে দিছে যে অনুসূচিত জনজাতি, আদিবাসী, কর্মী আর প্রাচীন

সুপ্রভাত প্রিয় শ্রোতা, আরম্ভ করছো আজি পুয়া। আজি মঙ্গলবার, 1433 ভাস্করাব্দর, আজি আহার মাহর 15 তারিখ, 2026 খ্রিস্টাব্দর 30 জুন। পঞ্জিকার পর পাওয়া তথ্য অনুসরি আজি কৃষ্ণপক্ষর প্রতিপদ তিথি। আজি পুয়া সূর্যোদয় হয়েছিল 4:38:02 আর আজি সূর্যাস্তর সময় সন্ধ্যা 6:15:13।

0: ত্রুটিমুক্ত ভোটার তালিকা প্রস্তুত করাত বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে।
1: উত্তর পূব ভারতের যোগাযোগ ব্যবস্থা এক নতুন যুগের সূচনা হবলে উলাইছে। শিলংত অনুষ্ঠিত উত্তর পূব ভারতের আন্তঃগাঁথনি সম্মিলন আর প্রদর্শনীত কেন্দ্রীয় পথ পরিবহন আর ঘাইপথ মন্ত্রী নীতিন গাডকারিয়ে 90,000 কোটিরও অধিক মূল্যের কেবেটাও মেগা পথ প্রকল্পর কথা ঘোষণা করে। এই বিষয়ে শুনুয়া হোক আমার সংবাদদাতার।
0: এই প্রকল্প সমূহের ভিতর আছে শিলিগুড়ি গুয়াহাটী শিলং আর শিলচর সংযোগী এক্সপ্রেসওয়ে, সীমান্তবর্তী অঞ্চল সমূহর সংযোগের উন্নতি আর মেঘালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঞ্চলত নতুন পথ নির্মাণ। ইয়ার বাবে বৃহৎ ডিজাইন প্রক্রিয়া এতিয়া চূড়ান্ত পর্যায়ত আছে। এই মেগা প্রজেক্টর সম্ভাব্য ব্যয় প্রায় 50,000 কোটি টাকা বলে অনুমান করা হয়েছে। শিলংর সমীপর মাউলিং খুঙ্গর পৰা 5 গ্রামলৈ নতুনক 4 লেন যুক্ত গ্রীনফিল্ড করিডোরের পরিকল্পনা করা হয়েছে। প্রায় 23,000 কোটি টাকা ব্যয় সাপেক্ষে এই প্রকল্প কার্যকরী হলে শিলং আর বরাক উপত্যকার সংযোগের ক্ষেত্র এক বৈপ্লবিক পরিবর্তন আনব।
1: টলিউডের বহু তারকার উপস্থিতি আর বিভিন্ন চলচ্চিত্র প্রদর্শনের শিলচর সফলতার আয়োজন করা হয় চতুর্থ সাউথ আসাম চলচ্চিত্র মহোৎসব। ক্লাব ইচ্ছেদানা আর আইড্যামা প্রডাকশনের উদ্যোগত বঙ্গভবনত আয়োজিত হয় দুদিনিয়া চলচ্চিত্র মহোৎসব। এই বিষয়ে সবিশেষ শুনক আমার সংবাদদাতার।
0: এই অনুষ্ঠানত টলিউডের বিখ্যাত অভিনেতা পরিচালক দেবলীনা দত্ত, সাহেব চ্যাটার্জি, পারমিতা মুন্সী আর জয়ব্রত দাস উপস্থিত থাকে। এইবার এই মহোৎসবত মুঠ 8 ছবি প্রদর্শিত হয়। ইয়ারে 3 ছবি পরিচালনা করেছে ক্লাব ইচ্ছেদানার সভাপতি শর্মিষ্ঠা দেবে। পূর্ণ দৈর্ঘ্যর 2 ছবি হয়েছে শেডস আর বেঁচে থাকার গান, আর এখন ছুটি ছবি দ্য ফেভারিট। দিবাকর নাগর নরপিহাস প্রদর্শিত হয়। ইয়ার উপরও আছিল সুমন মুখার্জির বিখ্যাত ছবি পুতুল নাচের ইতিকথা, জয়ব্রত দাসর দ্য একাডেমি অফ ফাইন আর্টস চলচ্চিত্র প্রদর্শিত হয়, পারমিতা মুন্সির আমি যখন হেমা মালিনী, অরিন্দম হিলর কাপুর।
1: আজিলৈ জিলার এরূপ ইমানতে শেষ হল। কাইলৈ পুৱা 9:15 পুনৰ লগ পাম আন এখন জিলার এরূপর সৈতে। নমস্কাৰ।

জীবন সুরভি। অনুষ্ঠানটির প্রযোজনা আছিল হিমান্ত বার্মার। এয়া আকাশবাণী গুৱাহাটীর মহাবাহু। এতিয়া শুনক রাষ্ট্রীয় শৈক্ষিক গবেষণা আৰু প্রশিক্ষণ পৰিষদৰ দ্বাৰা প্রযোজিত অনুষ্ঠান উমাঙ্গ।

0: আকাশবাণীত বিজ্ঞাপন দিয়ক অগণিত শ্রোতার কাষ চাপক।
1: আওর ভয়েস গেটস ইউ হার্ড এভরিওয়্যার।
0: বিজ্ঞাপন জনসাধারণক সজাগ কৰিবলৈ আৰু চৰকাৰী আঁচনিৰ বিষয়ে অৱগত কৰাবলৈ আমাৰ ফোন নম্বৰটি হৈছে
1: 6900453528।
0: আকাশবাণী গুৱাহাটী, সর্বক্ষণ সর্বত্র আপোনাৰ সৈতে।

0: আপনি আজি আপনার পুয়ার যুগল প্রসঙ্গর আমি তার তৃতীয় প্রসঙ্গর যুগল প্রসঙ্গ তারে অকমান আপনার বাণীবদ্ধিত আমার হাতত আছে, সেয়া শুনাই পেলে আমি বিদায় লোক খুঁজছো আজি। তাহলে পঞ্চম খণ্ডর পর বিদায় লো, ইয়ার পিছত লগ পাম আপনার ষষ্ঠ খণ্ডত। নমস্কার।
1: মোৰ সংগীত যাত্ৰা অনুষ্ঠানত ইমান পৰে শ্ৰোতাসকলে সত্ৰীয়া সংগীতৰ শিল্পী গুণীন্দ্ৰনাথ ওজাৰ সৈতে হোৱা সাক্ষাৎকাৰৰ পঞ্চম খণ্ডটি শুনিলে। তেখেতৰ সৈতে আলাপ আৰু এই অনুষ্ঠানটিৰ প্ৰযোজনা আছিল অশোক ভট্টাচাৰ্যৰ। গুণীন্দ্ৰনাথ ওজাৰ সংগীত যাত্ৰাৰ পৰৱৰ্তী খণ্ডটি শুনিবলৈ পাব অহা সপ্তাহৰ এই একেটা বাৰৰ এই একেই সময়তে। এয়া আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহু, নিবেদন কৰা হৈছে আইডিঅ'ৰ বুলনি।

0: শ্রোতা ইমান পরে গীতালি অনুষ্ঠানত লতা মঙ্গেশকরের কণ্ঠর কেটেমান হিন্দি বোলছবির গীত শুনিলে। এয়া আকাশবাণী তেজপুর। ঘণ্টেক পিছতে অর্থাৎ 6:45-ৰ পৰা আকাশবাণী গুৱাহাটী কেন্দ্রের পৰা প্রচারিত সন্ধ্যার আঞ্চলিক বাতৰি রিলে কৰি শুনোৱা হ'ব।
1: এয়া আকাশবাণী গুৱাহাটী। সন্ধিয়ার আঞ্চলিক বাতৰি ঘাই ঘাই বাতৰিসমূহ হল: শেহতীয়া বানত রাজ্যের 7খন জেলার 45,000তকৈ অধিক লোক ক্ষতিগ্রস্ত, 257খন গাঁও বানর কবলত। কেন্দ্রীয় জনজাতি পরিক্রমা মন্ত্রী জুয়েল ওরামর গুৱাহাটীত রাজ্যের জনজাতি পরিক্রমা বিভাগের কাম কাজ পর্যালোচনা। কেন্দ্রীয় কৃষি আর কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহানের আজিরেপরা দুদিনিয়া কার্যসূচীরে উত্তর পূব ভ্রমণ। গুৱাহাটীত বৃহৎ পরিমাণের সোণ জব্দ হওয়া ঘটনার সঙ্গে আন্তঃরাষ্ট্রীয় চোরাং সোণ সরবরাহকারী জড়িত থাকার আরক্ষী তথ্য লাভ। আর বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতাত আজি নিশা আইভরি কোস্ট নরওয়ে আর ফ্রান্স সুইডেনের মুখামুখি। নমস্কার, বাতৰি সৈতে মই অরুণিমা গোস্বামী আর মোর সৈতে আছে জুলি শর্মা বৰুৱা। এতিয়া শুনক বিতং বাতৰি। অরুণাচল প্রদেশের পাদদেশত হওয়া ধারাষার বরষুণের ফলত সৃষ্টি হওয়া শেহতীয়া বানত রাজ্যের 7খন জেলার 45,000তকৈ অধিক লোক ক্ষতির সম্মুখীন হয়েছে। ধেমাজি, লক্ষিমপুর, শোণিতপুর, বিশ্বনাথ জেলার নামনি অসমৰ বঙাইগাঁও, চিরাং, নলবাৰীকে ধৰি মুঠ 7খন জেলার 257খন গাঁও বানত ক্ষতিগ্রস্ত হয়েছে। অরুণাচলত হওয়া ধারাষার বরষুণের ধেমাজি জেলার জোনাই, সিসিবরগাঁও, গোগামুখ আর ধেমাজি রাজচক্রর 176খন গাঁও ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমান জেলাখনের বান পরিস্থিতি পূর্বতক সামান্য উন্নত হয়েছে। ধেমাজিত বর্তমানলৈকে বানত ক্ষতিগ্রস্ত প্রায় 12,000 লোকের 9টা আশ্রয় শিবির মুক্তি করা হয়েছে। এই সন্দর্ভত দুর্যোগ ব্যবস্থাপনা প্রাধিকরণের মুখ্য কার্যবাহী বিষয়া এল এস সাংসনে এইদরে কয়।
2: বান হয়েছে আমার 7খন জেলা, বিশেষ ধেমাজি অল্প ডরক হয়েছে। আমার টোটাল 14টা রেভিনিউ সার্কলস, 257 ভিলেজেস আর প্রায় 45,000 মান পপুলেশন এফেক্টেড হয়ে আছে। আমি 5টা রিলিফ ক্যাম্প খুলিছো বিভিন্ন জায়গাত, আর রিলিফ ক্যাম্পর কারণে জিআর মেটেরিয়ালসর কারণে, খাদ্য, ইভেন পশু কারণে, সো উই হ্যাভ কেপ্ট অল দিস ইন রেডিনেস। আমি ডিসি সকলক রিকোয়ার্ড ফান্ডস আমি অলরেডি ডিস্ট্রিবিউট করেছো।
1: বিশ্বনাথ জেলাতো হেলেম আর গহপুর রাজচক্রর 20খন গাঁও আর লক্ষিমপুর জেলার বিহপুরিয়া আর সোৱণশিৰি রাজচক্রর 15খন গাঁও প্লাবিত হয়েছে। ডিব্রুগড়ত ব্রহ্মপুত্র আর ইয়ার উপনৈসমূহর জলস্তর বৃদ্ধি হওয়ার সম্ভাব্য বানর প্রতি লক্ষ্য রাখি জেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগে সতর্কতাবাণী জারি করেছে। ইপিনে কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যানতো বানর সময় রাষ্ট্রীয় ঘাইপথেদি পার হওয়া জীব জন্তুর সুরক্ষার 6টা এনিমেল করিডরত অত্যাধুনিক সেন্সর ক্যামেরা সংস্থাপন করা হয়েছে। ব্রহ্মপুত্রর জলস্তর বৃদ্ধি পাওয়ার অফলামুখ, নিমাতীঘাটর মাজত চলাচল করা রোপেক্স জাহাজ সেবাকে ধরে সকল ধরনের ফেরি সেবা আজিরেপরা সাময়িকভাবে বন্ধ রখা হয়েছে। অভ্যন্তরীণ জল পরিবহন বিভাগের সূত্রই এই কথা প্রকাশ করেছে। পরবর্তী জাননী নিদিয়া পর্যন্ত জাহাজ আর ফেরি সেবা বন্ধ রখা হব। ইপিনে কমলাবাৰী, নিমাতীঘাটর মাজত নিয়মিয়াকৈ ফেরি চলাচল করা নাই যদিও ছাত্র ছাত্রীকে ধরে ভালে সংখ্যক লোকের জরুরী কামর সুবিধার অর্থে আজি পুয়া 9 বজাত প্রথমখন ফেরিয়ে যাতায়াত করে। ফেরিঘাটটোরে আগবেলা আর পাছবেলা দুখনক ফেরির চলাচল অব্যাহত রখা হয়েছে বলে ঘাটটোর কর্মচারী সকলে প্রকাশ করেছে। অবশ্যই ঘাটটোত পানির স্তর বৃদ্ধি পালে যিকোনো মুহূর্ততে এই সেবা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা করা হয়েছে। কেন্দ্রীয় জনজাতি পরিক্রমা মন্ত্রী জুয়েল ওরামে আজি কইনাধরা রাজ্যিক অতিথিশালাত রাজ্যের জনজাতি পরিক্রমা বিভাগের কাম কাজ পর্যালোচনা করে। এই বৈঠকত ভৈয়াম জনজাতি পরিক্রমা মন্ত্রী ডাক্তর রনোজ পেগু উপস্থিত থাকে। বৈঠকত একলব্য আদর্শ আবাসিক বিদ্যালয়, সংবিধানের 275 নম্বর অনুচ্ছেদের অধীনত অনুদান, ধরতি আবা জনজাতীয় গ্রাম্য উৎকর্ষ অভিযান আর প্রধানমন্ত্রী

0: হেল্ল'
1: হেল্ল'
0: হয়, আকাশবাণী তেজপুৰৰ ফোন ইন গানে গানে অনুষ্ঠান। আপুনি কোনে কৈছে আৰু ক'ৰ পৰা কৈছে?
1: মই খুন্তি মেচে কৈছো, গেৰেকীৰ পৰা।
0: খুন্তি মেচ গেৰেকীৰ পৰা তেজপুৰৰ। হয়, ভালে আছে মেচ?
1: আছো, আপোনালোকৰ ভাল নে?
0: হয়, ভালে আছো, ভালে আছো, ধন্যবাদ। বহুত দিনৰ মূৰত লগ পালো আপোনাক।
1: বহুত দিন হ'ল।
0: হয়, কওকচোন, আজি আপুনি আমাৰ অনুষ্ঠানৰ পৰা কি গীত শুনিব?
1: মই হিন্দী বুলি কবি শেহেনশ্বাহ গীতটো, আন্ধেৰে লাতো মে শুনছানে ৰাহতল আৰু গুলজুল মুছে মিটানে কো।
0: হয় হয় হয়, এক মাসিহা নিকালতা হে জিসে লোক, এক মাসিহা নিকালতা হে জিসে লোক শাহেনশাহ কেতে হে। এটি বড় সুন্দর গীত আপনি অনুর জানাইছে, শাহেনশাহ বুলছবিখনর বড় সুন্দর মনোরম গীত। গতি এই গীতটি আপনার অনুরোধত আমি নিশ্চয় বজায় শুনাবলে চেষ্টা করি। গতি আপনি আমার অনুষ্ঠান তো শুনে আছে সাকি?
1: শুনিয়ে থাকো।
0: হয় হয় হয়, জানো আমি। গতি এনেদরে শুনে থাকিব, আগলে ফোন করব। গতি শুনাছুন আপনার অনুরোধর এই গীতটি।